0: ये वादा रहा, क्या मौसम है, इनसे से इंसान है, धरती पर उसी तरह से मौसम है, कभी घाम कभी बारिश। यूसुफ तू क्या बोले है यार?
1: ये तो दस बजे रात।
0: Ja, mosem. Vanmiddag schijnt de zon geregeld, maar er valt verspreid ook al een enkel bij met lokaal onweer. Later vanmiddag en in de avond neemt vooral in het zuidoosten de buien verder toe. O ratrika mosem, lekbak bara or sora grada rega. Weekend jeb hai to kal kis tarah se rega dosto? Kal jeb shaniwar hai to maximum temperatuur 26 graden. 26 graden rahega. Uske baad zondag, rabivar ko 24 graden hone wala. Aur weekend ke baad somar ko 23, mangalwar ko 20 aur budhwar ko 19 graden rahega.

0: हम जो है यहाँ समय समाप्त करता है दोस्तों, एक मिनट रह गया है पाँच बजने में, 8:05 फाहन हिंदुस्तान रेडियो पर आप चुनाव रखला मनीष बरेक्त, उसके बाद हम आपसे फिर मिलूंगा, कहीं मत जाइए, फाहन हिंदुस्तान रेडियो पर चुन रहिए।
1: दिस इज फाहन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम सूद वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एंड गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डे अलगेमीने रेक्सप्रैक्टिक हीरोंडर वालें बर्गरलिक रेक्ट ऑफ्टवेल सिविले जाकें बेस्टुर्सरेक्ट एंड स्ट्राफरेक्ट पर्सोनन एंड फामिलीरेक्ट सोअल्स एक्सस्केडिंग अलिमेंटासीजाकें ओमगांग्सरेगेलिंगें औडरशप एंड एरकेनिंग जेगदरेक्ट मेट वोलगेंडे गेबीडन जेगदबेस्केर्मिंगसरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लाट en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
6: Digitale radio, fahonfm.nl.
7: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
8: In het stationsgebied, de Middenboulevard en het bijbehorende strand in Zandvoort geldt tot en met komende zondag de 31ste een noodverordening. Dat laat de gemeente weten op haar website. Het gebied is al sinds gisteren een veiligheidsrisicogebied na incidenten met overlast, agressie en verstoring van de openbare orde. Hongarije krijgt 16 miljard euro aan EU-fondsen, dat zegt de voorzitter van de Europese Unie von der Leyen. Dat melden ze samen met de nieuwe Hongaarse premier Magyar in Brussel. Een belangrijke belofte van de Hongaarse president was dat hij miljarden aan bevroren EU-gelden zou vrijgeven door hervormingen door te voeren. Het leven in Duitsland was in mei 2,6% duurder dan een jaar geleden. De inflatie was lager dan in april, toen Duitse consumenten 2,9% meer kwijt waren aan hun dagelijkse uitgaven. De daling komt onder andere door een tijdelijke accijnsverlaging aan de pomp, waardoor tanken goedkoper werd, en een daling van de energieprijzen. Het plan van Israël om een groter deel van de Gaza-strook te bezetten is uitermate zorgelijk. Dat zegt minister Tom Berendsen van Buitenlandse Zaken. Het past volgens hem niet binnen de afspraken die zijn gemaakt over het staakt het vuren. En dan het weer. De komende uren kunnen er flinke regen- en onweersbuien vallen, mogelijk met hagel- en windstoten. Rond 11 uur wordt het rustiger en vannacht koelt het af naar 15 graden. Morgenmiddag veel zon en het blijft droog en dan een graad of 25.
7: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling Sales. Telefoonnummer 070 365 22 47. Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
0: Ja, Pika Happy Station, Fahon Hindustani Radio, absolute program Gito Ka Sangam. 5:02 बीत गया है, पूरे 6 बजे में स्टूडियो में रहूँगा दोस्तों, और मिले जुले गीतों के साथ आपका दिल बहलाऊंगा। प्रोग्राम में छोटे छोटे खबरें और वो से जब बरखता रहेगा तो आपको जो देता रहूँगा, और 6 बजे के बाद मिस्टर जॉनी नंबर 1 का प्रोग्राम आप सुनते रहना, खास करके जो न्यूज़ बरखता लेके आएगा आप जरूर सुनेंगे। कुमारी राजकुमार, राजकुमार मीना कुमार के ऊपर हकीकत में दीवाना था दोस्तों। दोनों ने काम किया फिल्म पक्की सा में, उसी फिल्म का सॉन्ग आप सुन रहे हैं।

0: दोस्तों, चार बजे से आपका सेवा किया आशा उम्मीद के साथ कि आप सभी को प्रोग्राम जरूर पसंद आया होगा। हर एक जो प्रोग्राम को सुना या प्रोग्राम में तार किया उसको मैं बहुत से धन्यवाद या शुक्रिया कहता हूँ। वीकेंड है आप सभी को, पिया बड़ा वीकेंड, हैप्पी वीकेंड पेशो। ये सब बैठ कर में टाके है, सोचे राजन कहे ना तू भगे हल्ली से, हम दत्ती सबके भूख लगल है तो। और दोस्तों, अभी मिस्टर जॉनी नंबर वन का प्रोग्राम आप सुनते रहना, खुशबू रहेगा, फूल खिलेगा, जिंदगी रहेगा, फिर मिलेगा आप सभी को एक सुहानी रात।
1: दिट इज हिट वाहन हिंदुस्तानी रेडियो न्यूज। गुडमिदाग, इक बिन एडविन फान गेलोव।
2: In het stationsgebied, de Middenboulevard en het bijbehorende strand in Zandvoort geldt tot en met komende zondag de 31ste een noodverordening. Dat laat de gemeente weten op haar website. Het gebied is al sinds gisteren een veiligheidsrisicogebied na incidenten met overlast, agressie en verstoring van de openbare orde. Hongarije krijgt 16 miljard euro aan EU-fondsen, dat zegt de voorzitter van de Europese Unie von der Leyen. Dat melden ze samen met de nieuwe Hongaarse premier Magyar in Brussel. Een belangrijke belofte van de Hongaarse president was dat hij miljarden aan bevroren EU-gelden zou vrijgeven door hervormingen door te voeren. Het leven in Duitsland was in mei 2,6% duurder dan een jaar geleden. De inflatie was lager dan in april, toen Duitse consumenten 2,9% meer kwijt waren aan hun dagelijkse uitgaven. De daling komt onder andere door een tijdelijke accijnsverlaging aan de pomp, waardoor tanken goedkoper werd, en een daling van de energieprijzen. Het plan van Israël om een groter deel van de Gaza-strook te bezetten is uitermate zorgelijk. Dat zegt minister Tom Berendsen van Buitenlandse Zaken. Het past volgens hem niet binnen de afspraken die zijn gemaakt over het staakt het vuren. En dan het weer. De komende uren kunnen er flinke regen- en onweersbuien vallen, mogelijk met hagel en windstoten. Rond 11 uur wordt het rustiger en vannacht koelt het af naar 15 graden. Morgenmiddag veel zon en het blijft droog en dan een graad of 25.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio. Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
3: और आपको बता देती है दोस्तों, हम रेडियो फाहुन के माध्यम से इस प्रोग्राम को प्रस्तुत करते हैं। हमारे पता है न्यू टाउन स्ट्रैट नंबर 25 और दरहाक शेहम। इस वक्त आपको इस प्रोग्राम को सुनाते हैं दोस्तों। अगर आप रेडियो फाहुन के प्रोग्राम सुनते हैं तो कई तरह के इस पे आपको मोख लिखाई थे, यानी कि देहाबी प्लस रेडियो के जरिए, यानी कि एथर पे भी आप सुन सकते अपने गाड़ी में 15.66 AM पर, और नहीं तो आप हमारा वेबसाइट पे जाइए और पूरा दुनिया में, पूरा विश्व में हमारा रेडियो फाहुन प्रोग्राम सुन सकते हैं www.fm.nl।